রাজ্যের ভিতরিয়া আও সেবানু বঞ্চিত ইলাকান মোবাইল সংযোগকে মজবুত করবার লক্ষ্যতে ডিজিটাল ভারত নীতি জরি 107টা নয়া জাগান 4টা মোবাইল টাওয়ার স্থাপনা করা যা। এথিলাগি রাজ্য সরকারক ইলেকট্রোনিক্স আও সূচনা প্রযুক্তি বিভাগের অতিরিক্ত মুখ্য শাসন সচিব বিশাল কুমার দেব 25টা জেলার জেলাপাল চিঠি লিখিকি জলদি ফি জাগান 20 বর্গফুট সরকারি জমি উপলব্ধ করিকি বিএসএনএল পক্ষ্যাথি এনওসি দেবারকে অনুরোধ করেছেন। এপ্তক 294টা জায়গা লাগি এনওসি মিলি সারিছে আও কাম ভিল মূল হয়েছে। ভারত নেট পরিযোজনা 3 নম্বর ফেজ অধীন থি ওড়িশার গাঁ ইলাকাকে হাইস্পিড ইন্টারনেট যোগাই দেবার লাগি আইবা 3 বছরে পাখাপাখি 40 কোটি টাকা খরচা করা যা। সম্বলপুর শীতলষষ্ঠী যাত্রা অবসরে নন্দপড়ার বম্বরাড় বালুঙ্কেশ্বর বাবা, ঝাড়ুয়াপড়ার লোকনাথ বাবা আর মুদিপড়ার জাগেশ্বর বাবাঙ্ক কন্যা পিতাঙ্কর ঘরে মা পার্বতীঙ্ক সঙ্গে বৈদিক রীতিনীতি সহিতে ব্রাহ্ম মুহূর্ততি বিয়াঘর হয়েযাইছে। ইতার ছড়া সহরর বালিবন্ধার সোমনাথ বাবা, ঠাকুরপড়ার গুপ্তেশ্বর বাবা, বুড়ারাজার কোশলেশ্বর বাবা, মহামায়াগুড়ির মহাকালেশ্বর বাবা আর দুর্গাপালির গুড়েশ্বর বাবাঙ্ক বিয়াঘর মা পার্বতীঙ্ক সঙ্গে হয়েযাইছে। গলারাতি দেবদেব মহাদেব কন্যা পিতাঙ্কর ঘরকে বরাতি শোভাযাত্রাটি পৌঁছে শোভাযাত্রা সময় শঙ্খ ঘণ্ট সম্পর্দা দুলদুলি বজা সঙ্গে কলাকার মানকর নাচ গীতি সম্বলপুর সহর উৎসব মুখর হইতিলা। ই বাবদে আমার সংবাদদাতাঙ্ক গোটে রিপোর্ট। আজ হচ্ছে বিশ্ব সিকল সেল দিবস। আন্তর্জাতিক স্তর থেকে গ্লোবাল আলায়েন্স অফ সিকল সেল ডিজিজ অর্গানাইজেশন তরফ ই রোগর সচেতনতা লাগি ফি বছর জুন 19 তারিখ দিন ই দিবস পালন করা যায়সি। বিশ্ব সিকল সেল দিবসর ই বছরের বার্তা হচ্ছে বঞ্চবার লাগি ব্যবধানকে কম করবার সিকল সেল রোগ থি সমানতা। সিকল সেল গোটে এন্তা রোগায় যেটা মা বাপাঙ্কনু ছুয়ামানকু সংক্রমিত হেসি। ইথি লাল রক্তকণিকা অম্লজান নলিকে প্রভাবিত করছি। দিহে কোষমানে গোল আর নরম হইথিবার বেলে সেমানকু সিকল সেল দ্বিতীয় জহ্নবাগীর আকার থি বদলে দেসি। আইবা বর্ষ সময়াথি বন্যার মোকাবিলা লাগি গলাকাল সুবর্ণপুর জেলাপালঙ্কর সম্মেলনী কক্ষণ জেলাপাল ডক্টর নৃপরাজ সাহুঙ্কর অধ্যক্ষতাতে গোটে টেবল টপ অভ্যাস হয়েযাইছে। জেলার সবু বিভাগ ভাগ নেইকি বন্যা সময়াথি মানব সম্বল যন্ত্রপাতি আও উদ্ধার সামগ্রী বাবদে প্রস্তুতি উপস্থাপনা করেছিলে। পাণিপাগ রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। কালবৈশাখীর প্রভাবটি ভিন ভিন জেলান বর্ষার সম্ভাবনা রয়েছে। আবার 24 ঘণ্টা ভিতরে চড়ক মারিকি বর্ষা হওয়া বলে পাখাপাখি সবু জেলাকে সতর্ক সূচনা জারি করা যাইছে। সেড়ে আবার 3 দিন তক জবর খরা লাগি কেন্দ্র তরফ 14টা জেলাকে সতর্ক করা যাইছে। এছাড়া আঞ্চলিক খবর ইন শেষ হল। আরবলর আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7 বাজিকি 2 মিনিট থেকে। জুহার।

0: Bhubaneswar, Madhya Pradesh today. US lifts naval blockade of Iranian ports as part of agreement between the two countries. And in hockey, India beat Uruguay 3-2, registering their third consecutive win to storm into semi-finals of FIH Women's Cup in New Zealand. And with that, we end the morning news. Have a nice day.
1: আকাশবাণী সম্বলপুর শ্রোতাবন্ধু সম্বলপুরের অনুষ্ঠিত প্রসিদ্ধ শীতলষষ্ঠী যাত্রার দেব দম্পতিঙ্কর মন্দির লেউটাণী শোভাযাত্রার প্রত্যক্ষদর্শী ধারাবরণী প্রসার করব 20 তারিখ সকাল 9:30 রু গোটায় বাজি 50 মিনিট পর্যন্ত আপনার শুনিপারি প্রসারিত হব মিডিয়ম ওয়েভ এফএম এবং নিউজ অন এয়ার অ্যাপ মাধ্যমে
2: সম্বলপুরର ପ୍ରସିଦ୍ଧ ଶୀତଳଷଷ୍ଠୀ ଶୋଭାଯାତ୍ରାର ପ୍ରତ୍ୟକ୍ଷଦର୍ଶୀ ଧାରା ବିବରଣୀ
3: ଆପଣମାନେ ଶୁଣିପାରିବେ ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର କେନ୍ଦ୍ରରୁ ଚଳିତ ଜୁନ୍ ମାସର 20 ତାରିଖ ସକାଳ 9:30 ଦିନ ଗୋଟାଏ 50 ମିନିଟ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ
2: ଶୁଣିବାକୁ ଜମାରୁ ଭୁଲିବେନି ସମ୍ବଲପୁରର ପ୍ରସିଦ୍ଧ ଶୀତଳଷଷ୍ଠୀ ଶୋଭାଯାତ୍ରାର ପ୍ରତ୍ୟକ୍ଷଦର୍ଶୀ ଧାରା ବିବରଣୀ
1: আকাশবাণী সম্বলপুর বর্তমান আরম্ভ করুছু সম্বলপুরী গীতর কার্যক্রম কার্যক্রমর প্রথম গীতটি শুণন্তু নবীন কুমার কুয়ন কণ্ঠর পুরাতন গীত রচনার

সিনেমা তুমকু দেখিলা পরেনু এই গীতকে গাইছেন হ্যুমান সাগর আর ইরা মহান্তি, গীতকে লিখিছেন অরুণ মন্ত্রী, সঙ্গীত দিয়েছেন মলয় মিশ্র।

ইহাদে আসন সুনমা এগীত কণ্ঠদান করছেন সচেত টন্ডন আর আকাশ সিং। গীত রচনা ময়ূর পুরী।

ইহাদে আসন শুনমা এ গীত। গীতিকার কেশর জাফরি আর সন্দীপ শ্রীবাস্তবা। কণ্ঠদান করছেন অরিজিৎ সিং আর শাশ্বত সিং।

আগকে শুনবা এই গীত কণ্ঠশিল্পী সনু নিগম আর লতা মঙ্গেশকর। গীত লিখছেন জাভেদ আখতার, সঙ্গীত দিয়েছেন সঞ্জীব কোহলি। সিনেমা বীর চারা।

আগে শুনবা এই গীত গদর টু সিনেমানো। গীতিকার শহীদ কোয়াদ্রি, সঙ্গীতকার মিথুন, কণ্ঠশিল্পী বিশাল মিশ্র, নীতিমোহন, সাহিল আক্তার আর শেহনাজ আক্তার।

হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম বাতায়ন পরবর্তী গীতটি সোগন্দ কথাচিত্রর গীতিকার সমীর সঙ্গীতকার আনন্দ মিলিন কণ্ঠশিল্পী অনুরাধা পড়োয়াল এবং তাঙ্ক সাথী।

শ্রোতা ভণী, আজি হচ্ছে বিশ্ব সিকল সেল দিবস বা বিশ্ব রক্ত শিকুড়ি দিবস। বিশ্ব সিকল সেল দিবস প্রতিবর্ষ জুন 19 তারিখে সমগ্র বিশ্বস্তরের পালন করা যায়। এই দিবস পালনর মুখ্য উদ্দেশ্য হচ্ছে সিকল সেল রোগ সম্পর্কে লোক সচেতন করা এবং এর প্রতিকার এবং

0: গৌরী মার হাতর লেখা দেখি করি যাহা কহিলি সবু যাক কর্মর ফল আয়। হেলে গৌরী মার যেন বর হেবা তার দিহে যেন দোষ গুণ মানে বাহারুছে সবু যে তো তো ঠোল হয়েছে গিরিরাজ মহাদেব মুকুন নেই হোক।
1: আরে হ্যাঁ তো সৎকে সৎ সবু যে তো লাগি যাউছে নে
0: মহাদেবঙ্কর যেন অলক্ষণ আছে লোকে তাকে দোষ বলে নাই ধরন গুণ বলি কহেছন। যেনতা অগ্নি দেবতা সবু কিছু ভকি দেলে বি লোকে তাকে দোষ নাই ধরন সেথির লাগে মতে সন্দেহ হেউছে গিরিরাজ মা গৌরীর কপালে এ মহাদেব তো নাই লেখাই।
1: মামুনি ভগবান শিব শঙ্কর কেন মোর জয় হবার লাগি মঙ্গবে?
0: নারায়ণ নারায়ণ সেথি রূপে চকর মুই করবি তোমকু চিন্তা করবার দরকার নেই।
2: নাই নাই মহামুনি হেনতা নাই কহুন কালির টুকেল মোর খেলি খাই ভুলি আছে বাবা যেটাকর হাতে দেই দেলে সে কা সুখেরই পারবা।
0: নারায়ণ নারায়ণ ইটা তো বিধির বিধান হে মহারানী ইটা তো মুই নাই কয়বার মা গৌরীর হাতর লেখা কহুছে।
1: হেলে মামুনি শিব শঙ্কর
0: নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণঙ্কর উপরে ভরসা রখ গিরিরাজ মহাদেব তপস্যা প্রিয়ান সে তপস্যাতে হি সন্তোষ হয়ে পারসন মা গৌরী যদি তাহাকু পাইবার লাগে তপস্যা করবে সে দিনে নাই দিনে মঙ্গি যিবে। হ্যাঁ।

0: গৌরী, মা মোর, সতে যদি বিধাতা তোর কপালে ইটা হি লিখিছে, তবে মুই তোতে আশীর্বাদ করছে মা, তোর তপস্যা সফল হেউ। তপস্যার বলতি মা ব্রহ্মা সৃষ্টিকে রচনা করিছন, তপস্যার বলতি বিষ্ণু জগৎকে পালন পোষণ করুছন, আর ই তপস্যার বলতি শিব সংসারকে সংহার করুছন, ই তপস্যার বলতি বাসুকি ই পৃথিবী মাতাকে মুড়ে বুহি পারুছে মা। তপস্যা হচ্ছে জগতর সবুঠারু বড় জিনিস, তপস্যা কলে তুই যাহা চাহিবু তাহা পাইপারবু, ভগবান জরুর তোর ইচ্ছা পূরণ করবে।
1: মতে আশীর্বাদ কর বাপা, মা মতে আশীর্বাদ কর।
0: হো মা, যা যা যা, মুই আশীর্বাদ করুছে, তোর মন কামনা পূরণ হেউ। দম ধর, দম ধর।

0: জানি শুনি তোমার পতি মরবার লাগে আসিছিল ইনকে, তুমি বিচার কর কেতি দিনর তপস্যাকে ভাঙ্গি দেলা ছনকে। চিন্তা নাই কর রতি দেবী, তোমার পতি আজ ঠানু অনঙ্গ নাম থি নামি থাই করে গুপ্ত ভাবে সমকিরের অঙ্গে অঙ্গে রহিথিবে। আর দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণঙ্কর পুও বর্ধমান রূপে সে জনম হবে, আর সেতবেলে তুমি তাহাকে ফের পতি রূপে পাইব আর সুখে পাইব।
1: যাহা তোমার ইচ্ছা হর হর মহাদেব, যে হেউ তোমার, যে হেউ তোমার।

0: ধিন্তি ওড়িশার গাঁ ইলাকাকে হাইস্পিড ইন্টরনেট যোগাই দেবার লাগি আয়বা তিন বছরে পাখাপাখি খরচা হবা চালিশ কোটি টঙ্কা। সুবর্ণপূর্ণে বড়ে উষ্ণাকিতে হেউছে শীতলষষ্ঠী মহোৎসব, ইউলগুনে সরিছে দেবদম্পতিকর বিহাগর। ভোটর তালিকাকে স্বচ্ছ সন্তোষজনক আর ভুল ভটকা নাই করবার উদ্দেশ্যে আজ বলাঙ্গীর পৌর পরিষদর ভিন ভিন মতদান কেন্দ্রনে সমীক্ষা কলে জিল্লাপাল। রায়গড়ানে ভিল এসআইআর ফর্ম ফুরম আউ ডিজিটাইজেসন প্রক্রিয়ার অগ্রগতি বাবদে সমীক্ষা কলে জিল্লাপাল। রাজ্যস্তরীয় শিশুশ্রম নিরাকরণ অভিযান লক্ষ্যটি আজ নুয়াপড়াঠানে ওড়িশা রাজ্য শিশু অধিকার সুরক্ষা আয়োগ তরফু হয়ে যাইছে জিল্লাস্তরীয় পরামর্শ আউ আইইসি তরফু কার্যক্রম। আইবা একুশ তারিখ হেবারকে থিবা নিট পুনঃপরীক্ষাটি দেউথিবার পরীক্ষার্থীমানক লাগি রায়গড়া জিল্লা প্রশাসন তরফু করা যাইছে মাগণা বস সেবা অব্যবস্থা। আইবা মৌসুমীকে আখিয়াগাড়ে রক্ষিকরি বন্যা ও বাত্যা পরিস্থিতির মোকাবিলা করবার লাগি দেবগড় জিল্লাপালক অধ্যক্ষতাটি হয়ে যাইছে জিল্লাস্তরীয় প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা প্রস্তুতি বৈঠক। আউর আইবা চব্বিশ ঘণ্টা ভিতরে চড়ক সহিত বর্ষা হবা বলে রাজ্যের ভিন ভিন জিল্লাকে সতর্ক সূচনা জারি কলা পানিপাগ বিভাগ। এছনির মুখ্য খবর ইন শেষ হলা, এটার উত্তর মুখ্য খবর শুনিপারবে সঞ্জর ছ বাজি করে পাঁচ মিনিট থেকে।
1: শ্রোতা কার্যক্রম শুণুচার আকাশবাণী সম্বলপুর কেন্দ্র।
2: সম্বলপুর প্রসিদ্ধ শীতলষষ্ঠী শোভাযাত্রার প্রত্যক্ষদর্শী ধারা বিবরণী
3: আপনার শুনেপারে আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর। চলিত জুন মাসর কোড়িয়ে তারিখ সকাল ৯ ঘণ্টা তিরিশ মিনিট রু দিন গোটাই পচাশ মিনিট পর্যন্ত
2: শুনিবাকু জমারু ভুলিবেনি সম্বলপুর প্রসিদ্ধ শীতলষষ্ঠী শোভাযাত্রার প্রত্যক্ষদর্শী ধারা বিবরণী। সম্বলপুর প্রসিদ্ধ শীতলষষ্ঠী শোভাযাত্রার প্রত্যক্ষদর্শী ধারা বিবরণী
3: আপনার শুনিপারে আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর। চলিত জুন মাসর কোড়িয়ে তারিখ সকাল ৯ ঘণ্টা তিরিশ মিনিট রু দিন গোটায় পচাশ মিনিট পর্যন্ত
2: শুনিবাকু জমারু ভুলিবেনি সম্বলপুর প্রসিদ্ধ শীতলষষ্ঠী শোভাযাত্রার প্রত্যক্ষদর্শী ধারা বিবরণী।

তরফু গোটে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল মূল করা যাইছে। পরীক্ষা বাবদ সব সূচনা আউ অপডেট খালি সংস্থানর পঞ্জীকৃত নম্বর ই চ্যানেল নু পঠাযিবা বলি এনটিএ স্পষ্ট করিছে। পরীক্ষার্থী মানকু অলগা কেনসি নম্বর নু আসুথবার বার্তা উপরে বিশ্বাস নাই করবারকে পরামর্শ দিয়া যাইছে। বাণিজ্য পরিবহন মন্ত্রী বিভূতি ভূষণ জেনা আজ বৌদ্ধ জিল্লা গস্ত করিকি জিল্লার ভিন ভিন এলাকা পরিদর্শন করিছন। ইতার সহিতে প্রকল্প মানকর উন্নয়ন কামর ভিল মন্ত্রী শ্রী জেনা তদারক করিছন। বৌদ্ধ জিল্লাপালকর কার্যালয়ের সদ্ভাবনা সভাগৃহন গোটে জিল্লাস্তরীয় সমীক্ষা বৈঠকটি যোগ দিয়ে সে ভিন ভিন উন্নয়নমূলক কামর সমীক্ষা করিছন। দেবগড় জিল্লাপালকর বিকাশ ভবন সম্মিলনী কক্ষন মৌসুমী বেলকে সম্ভাব্য বন্যা ও বাত্যা পরিস্থিতির মোকাবিলা লাগি গোটে প্রস্তুতি বৈঠক হয়ে জিল্লাপাল কবীন্দ্র কুমার সাহু বৈঠকটি যোগ দিয়ে ভিন ভিন বিভাগর প্রস্তুতি বাবদে আলোচনা করে। রাজ্য সরকারকর দুই বছর পূর্তি অবসরে বরগড় জেলার রাজ বোড়াশম্বর ব্লক কার্যালয়ন ব্লকস্তরীয় বিকাশধারা ওড়িশা সারা কার্যক্রম মূল হিছে। অনুসূচিত জাতি ও জনজাতি বিকাশ বিভাগ তরফ হয়েবার এই কার্যক্রমটি স্বতন্ত্র উন্নয়ন পরিষদ অধ্যক্ষ মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে এই অবসরে পদমপুর অতিরিক্ত জেলা কল্যাণ অধিকারী সরকারকর ভিন ভিন যোজনা বাবদে লুকু অবগত করাইলে। শেষে মুখ্য খবর ফেরখায়। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা পিএম ভিবিআরওয়াই নূয়া ভারতর পরিচয় আয় কহিলে প্রধানমন্ত্রী। নূয়াদিল্লী ঠানে যোজনা অধীন দেলে 2400 কোটি প্রোৎসাহন টঙ্কা। ওড়িশা গস্ততে আসিকরি ময়ূরভঞ্জ জেলার রায়রঙ্গপুর পৌঁছিলে রাষ্ট্রপতি। সম্বলপুর প্রসিদ্ধ শীতলষষ্ঠী যাত্রাথি আজ অদরাতনু মূল হেবা দেবদম্পতিঙ্ক নগর পরিক্রমা। আউ রাজ্যর ভিন ভিন কলেজন স্নাতক পাঠ্যক্রমটি না লেখা লাগি বড়লা সিট সংখ্যা। আজির আঞ্চলিক খবর ইনো শেষ হেলা। জুহার।

0: শুনতে কুশি সংসার কার্যক্রম আকাশবাণী সম্বলপুর।
1: সম্বলপুরର ପ୍ରସିଦ୍ଧ ଶୀତଳଷଷ୍ଠୀ ଶୋଭାଯାତ୍ରାର ପ୍ରତ୍ୟକ୍ଷଦର୍ଶୀ ଧାରା ବିବରଣୀ
2: ଆପଣମାନେ ଶୁଣିପାରିବେ ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର କେନ୍ଦ୍ରରୁ ଚଳିତ ଜୁନ୍ ମାସର 20 ସକାଳ 9:30 ଦିନ 1:50 ପର୍ଯ୍ୟନ୍ତ
1: ଶୁଣିବାକୁ ଜମାରୁ ଭୁଲିବେନି ସମ୍ବଲପୁରର ପ୍ରସିଦ୍ଧ ଶୀତଳଷଷ୍ଠୀ ଶୋଭାଯାତ୍ରାର ପ୍ରତ୍ୟକ୍ଷଦର୍ଶୀ ଧାରା ବିବରଣୀ।
0: আকাশবাণী সম্বলপুর বর্তমান শুনন্তু সম্বলপুরি মুখ্য সংবাদ।
3: আকাশবাণী সম্বলপুর ইয়াচনের মুখ্য খবর সাংগে মুই তর্পণ কুমার প্রধান। মহা জাকজমকথি চালিছে সম্বলপুরর প্রসিদ্ধ শীতলষষ্ঠী যাত্রা। আজ রাত অধ্যাহ্ন যুগল দর্শন দেইকরি শহর পরিক্রমা করবে দেব।

কার্যক্রম শেষে শুনন্তু এই গীতটি, কণ্ঠশিল্পী হরিওম শরণ, নন্দিনী শরণ ও সাথী। গীত রচনা হরিওম শরণ।

এথরা শুনন্তু এই গীতটি কথাচিত্র সিআইডি কণ্ঠদান করেছেন আশা ভোসলে ও মোহাম্মদ রফি। গীত রচনা মজরু, সঙ্গীত ওপি নায়ার। গীতটি শুনিবা পাই অনুরোধ করেছেন লৈশিয়া ব্যাডেন ব্লক বরগড় জেলার পঞ্চানন পঞ্চবিহার বিপিন উপেন্দ্র অশোক ভগবান ও ভাগীরথী।